আজগা মুতো পুনর গণগি পুনরাই হায়ণগি সে মখোরুসে আনি চমাঠিকি তোমি মিষ্টি বাস তোমি হিবি বাস মগথে মা বাস সিনাম মজা মিষ্টি মুজদুক থে জারগা সজারে আনি দক ছুপে মুসকি ছুপুরে সম্ভবয়াত মিষ্টি ববয়াত ও তোমে তোমে বচো সাত তোমে তোমে ছাল পালো সাত খুশাট জিন্দগি ও দবোনি দবানি হায়ণ মিষ্টি থে নিখলো কি চমার থে বোঝা জারগা সজারে দবোনি মগ তুটে জিন্দগি এ খায়ণক দানো তো জিন্দগি যা বেশ আনি চমার থো কি বাজি আনি চমার ছোনে আওয়াজি কানাই বো জিন্দগি খুশাটি বেই কানাই বো জিন্দগি হাবা সুজ তরি বুঝি তো এসে কার রাহরুকা সজারে খুদা বন্দ করিম সে দবোন সে তোমি রিয়াক কোরআনে করিয়ে মজাগা মগা টুটে মিষ্ট মিষ্ট বোধ থে গানো এ মনুরো তুস চমার থে কি তুস তোমি জিন্দগি মিষ্ট থে নিখলো বে মিষ্ট থে তরিও বে পুনর প্রোগ্রামে মজা রাহরুকা সয়ারে মোর্রি তো গথে পতো আখানে কসো এক মিষ্ট শায়রে কি মুষ্ট পোকাশকো কলামে গছ মুষ ছোরো কি বেশ চমার থে বুঝুন তো সির আনাবহানি যারে গা সয়ারে আজুক প্রোগ্রামে বুটু চু মুঠোরে সুস সর পালোকা যা রোগী টু রশনি ও দেশ আন দেশ বারে গা সুস মোট কালে কুন্ডে বোঝাত খেণ এক সদ তো মিষ্ট কলামে গা ছোমশো পেশ তো কি বেশ চমার থন

دخسن سخپاینت صداقت پروگرام اس نا بینت پین میڈیم وے کا دیو آکاشوانی کرگلین کساتا گچی دین پھچو پات پی پروگرام می چھل پلا گن مزات پرگی خبرن پھچو پی واس من زو تو صدغان من نی شو ساغا دونا تو صد دونا من نی شو ساغا دلوکسی ہاگوری پھچو چن زو تو صد غانا فیتیکا تو صدغان من سنچ سوگے کا پروگرام پھچو چن زو فرونی فیا আকাশবাণী দেহলি কানা হিন্দি না ইংরেজি আনো খাবার প্রচুপ ওয়াক্স পেনচুক তুসর টুক তুসর টুক না মিনে চোখে কা নোহারি প্রচুপ চাইনচুক সেগেত পানি ফিয়া প্রোগ্রাম প্রচুপ ওয়াক্স পেনচুক তুসর টুক না ফেত তুসর দুনিকা চুকসু মেরেসি মহারামি ফেসপা মাজলিস পো প্রচুপ চাইনচুক তুসর দুন মিনে ইংশিনি সিকা আকাশবাণী সিনাগারি কানা উর্দিয়ানো খাবার না তাফসিরান প্রচুপ চিনচুক মন কি বাত প্রচুপ চিনচুক তুসর গিয়াতিকা তুসুর গেন না ফেতিকা ইউলতুনি লুরি গেন তান সাকপার ফোচু চিনচুক আকাশবাণী দেহলি কানা হিন্দি ইংরেজি দোনা উর্দিয়ান খবর ফোচু পো ওয়াক্স পেনচুক তুসুর গেন না মিনার নিশুং ইজ না গা তুসুর গুনে ফেতিকা বালতি প্রোগ্রাম ফোচু চিনচুক গাসকাত দুই মিন গাছি দিন ফোচু পোত পি প্রোগ্রাম নে ছিরপো মিডিয়াম এ কা দু আকাশবাণী কারগিলিন ওয়াক্স পো তুসুর গানা মিনার নিশু সাগা চিনদু কাসাতা পুরগি খবর নাস না বাজাত